0: দুইপটা
1: দুইপটা লেখি মঞ্চ
0: আচ্ছা
1: ওড়নি ওড়নি
0: হ্যাঁ ওড়নি
1: ওড়নি
0: হ্যাঁ হ্যাঁ
1: গোটক
0: কপড়া বুনতে রেলে বলে কিতলো দিন
1: বন্দি পাটা হলে তিন চার দিন লাগু
0: আচ্ছা
1: কাঁচ বন্দি বলতো বিতি নাই তো কড়ক নাই দশ বারো দিন না হলে গোটক নি বনে
0: আচ্ছা
1: চব্বিশ ঘন্টা লাগু রত
0: আচ্ছা বলে দিন রাত
1: দিন রাত বল
0: তো আলনা সেন দেখ আজকাল বলবে নোয়া নোয়া হিসাব নে বলে নোয়া নোয়া বুনতো মানে মেশিন আসেন বিতি বলে নিকরলি সে তো কা এ মন তুমি
1: মেশিন নি না জন বিনু আমি
0: না জন না জন আচ্ছা বলে হাতে চি
1: হাতে চি বিতি বিনু
0: আচ্ছা जसन की चरखा
1: सबके जाने वही जाने नहीं बीन लो से
0: अच्छा
1: कोसा चो साड़ी वगैरह सब बीनते गेले
0: अच्छा कोसा साड़ी बल बनाल से हाँ।

0: দেখো তো পুত্র মৃত্যু এলে মোর মৃত্যু এব তো পুত্র মৃত্যু এলে মোর মৃত্যু এব সর্বমল চপাতাল শুন ওই জীব
1: সর্বমল চপাতাল শুন ওই জীব
0: সর্বমল চপাতাল।